0: जला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: Dit is Erik Evengroen van de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden te melden op de weg. En tot zover de ANWB verkeersinformatie.

जाला रेडियो का प्रोग्राम जो आप लोग सुन रहे हैं आज शुक्रवार 26 तारीख जूनी का प्रोग्राम Zeven minuten over 11. Het laatste uurtje gaat nu in. Jawel, laatste ghantwa dekhiye kitna haldi don ho jayi. 12 baje tak aap log ke saath. Is weekend mein aap log jonche bhi karenge yaar, moi se kariye, aahista dheere dheere kariye. Waant bahut garam baat. Din bhar pani piye. Na pakaiye baki din bhar pani piye. Ja, ai boy. Degene die aan het werk zijn, werk ze mooi, ze kam karie, dhire dhire kam karie. Aap sabhi ko shubh weekend, fijn weekend toegewenst, hamare taraf se yaar. To, chaliye gana ki or, jo gana aap log reklamas pehle sun rahe the, wohi gana phir se hum aap sabhi ko suna dete. Manganwa Brabi Salba, mooi gana bhai yaar.